আপনার কোথায় পালে পালে যাচ্ছিল রেডিও কান্তিপুর রেডিও রাষ্ট্রীয় ছু থগ রেডিও স্টেশন যাজো নাপদ গুড লাইফ বিস্কিটস আজ যাজো ছগো মিঘ আগু হে বুকতে না মিঘ ইয়ে মহানগরপালিকায় উনাইশ ওড়া লাগু এতখা বাহা পিরে মত ইয়া তার শর্ট জিয়া লিকচঙ্গু ছে চাগদু মিঘ সুথে পৌনে বার তা ইলে অনুমত ইয়া পোলে মিচাগু খ তর ও মিচা সাত ও মি শ্যা মফুগু জিয়া ও মিচা না চঙ্গু পোলিয়া ও তার ইয়ে লিকচঙ্গু ছে ইয়া পেতে চঙ্গু গোদাম তক সকল হে হল জল নষ্ট চাগু দু অরে সবু অনজি পোষ্ণ খনাগো ফেসবুকে সবাই সাথে তগো বেকল চাই তারে মচ্চা সাথে অন যুদ্ধ বারু নিয়ন্ত্র অর্থাৎ দমকল চাই ফোন আগো খনি তর ফোন চাই ব্যস্ত যা ফোন লগে মজুর তর লিপা অন মে মেপসন সায়দ মেপসন ইউকা ফোন আনছ যা ব্যস্ত যে অন মেপসন জলা খালা পিসন তসন তার তার ফোন আনছ খনি অঠি ফোন আনছ সা তবি হে পনের মিনিট লিপা কচক অন যুদ্ধ বারু নিয়ন্ত্র ইয়া দমকল থেন আথো এতখা গন্থা লগা ঘাটাই বে থো এতখা চাই ভ্যায় ওসা পনেরো মিনিট লগে যে মক্ক মনু ভ্যায় ওসা ও যুদ্ধ বারু নিয়ন্ত্র তক থেঙ্গে তর অপাসক মিন অবলে না তুরন্ত গৌ খসা উলি ছেতি মজুই দেখা